দেশ হেলদি বেনাই কিনা নাশা মুক্ত ভারত অভিযানে যদি ড্রাগ এডিকশন ফ্রি কারণে কাম করবলে কয়েছে শ্রী রাধা কৃষ্ণন বা রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস লগ ফাউন্ডেশন দি সেলিব্রেশনস লগতে নাশা মুক্ত ভারত অভিযান প্রোগ্রাম কান্তি রাভা আউটডোর স্টেডিয়াম বেঙ্গালুরুদি কথা কৈছে ভাইস প্রেসিডেন্ট বা কৈছে কি একটা হেলথিয়ার সমাজ আর মজবুত দেশ বানাবলে কারণে জানানি দিয়া জিমিটার আর মেলাই কিনা কাম করবলে দরকার জানাইছে নাগা স্টুডেন্টস ফেডারেশন বা অল্প আগে সময়ের খুকি জো কাউন্সিল বা স্টেটমেন্ট দিয়া দিয়ে রিজেক্ট করে দিছে যোন বা গালতি না থাকিয়া ছয়টা নাগা সিভিলিয়ান্স গান মরাই দিছে এনএসএফ রা কৈছে কি জিম্মেদার উঠাই দিয়ালা বদলি স্টেটমেন্ট বা ফান্ডামেন্টাল ইস্যু বা কবজা করিয়া টর্চার আর গালতি না থাকিয়া নাগা সিভিলিয়ান্স লগতে হাতিয়া করিয়া বা বদলি করি বলে চেষ্টা করিয়া দু জানাই দিছে যোন লাগা পরিবার খান নিয়ায় কারণে এটা বি রক্ষি আছে ফেডারেশন বা ছয়টা নাগা খান অবডাকশন আর মরাই দিয়া খান দে সব আর্মড খুকি নার্কো মিলিটেন্ট গ্রুপস আর সিভিলিয়ান সামিল হওয়া খানটি দু পেহিচান করে গ্রেফতার করে কেন প্রসিকিউট করি বলে আর কানুন হিসাবে সাজা দিব মানিছে এটির লগতে ফেডারেশন বা ইন্ডিয়া সরকার লগতে খুকি নার্কো মিলিটেন্ট গ্রুপস লগতে লগে লগে সাসপেনশন অফ অপারেশন এরেঞ্জমেন্ট রখাই দিব অনুরোধ করেছে যোন পাত বেশি বিয়া কাম করে কেনা হিউম্যান রাইটস ভায়োলেশন খান ইডুলাকা কাভারনি যেটি করে আছে ফেডারেশন পর কৈছে কি নাগা মানব খান পর ইন্ডিয়া সরকার লগতে ঝাগড়া নহলে দুশ্মান করি বলে ইচ্ছা নাই আর নাগা খান বা সব দেশ আর পারসি কমিউনিটি লগতে শান্তি বা মিলাই কিনা এক দোসরার লগতে সম্মান করে এনসেস্টারাল হিস্টোরিক্যাল আর পলিটিক্যাল হাকান মানি রাখিয়া জানাইছে ফিফা ওয়ার্ল্ড কাপ লাগা নকআউট স্টেজ দি কানাডা বা সাউথ আফ্রিকা লগতে সবচেয়ে পহলা নকআউট ম্যাচ দি একটা আর শনি বা লস এঞ্জেলিস ইউনাইটেড স্টেটসই হারাই দিছে স্টিফেন ইউস্টাকিও কানাডার পর সেকেন্ড হাফ স্টপেজ টাইম লাগা সেকেন্ড মিনিটে গোল দিছে কোহোস্ট কানাডার পর ফাইনাল মিনিটে মজবুত ডিফেন্সিভ খেল অন্তিম মিনিট তাক রাখি কিনা আর নেদারল্যান্ডস নহলে মরক্কো লগতে ওয়েস্ট ইন্ডিজ জুলাই চার তারিখে লগ করবলে আছে আর ইন্ডিয়া মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট IMD পর রেড কালার ওয়ার্নিং দি কিনা বেশি ভারী প্রখণ্ড লগতে জায়গা জায়গা দি বেশি ভারী প্রখণ্ড সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল আর সিকিম দি আজি হবলে দেখাইছে ভারী প্রখণ্ড নর্থ ইস্ট ইন্ডিয়া দি আহিয়া দু তিন সময় দি হবলে কয়েছে আর ইতলগত আজি ফুজুর লাগা খবর ইমান দি শেষ করে আছি শুনে থাকিবি সামসাদ বাজি দাস মিনতি নাগামিজ খবর আনি দিবলে আছে

0: তেজস কলেজতে ইন্ডিয়া লগা টপ 200 বেচেলর অফ আর্টস কলেজ ভিতরতে র্যাঙ্ক করেছে আর সিবিএসই পারা এতিয়া লগা ক্লাস 10 বেচকে থ্রি ল্যাঙ্গুয়েজ পলিসি পারা এক্সাম করেছে। এতিয়া পুরা খবর, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু পারা আজি সাম রাষ্ট্রপতি ভবনতে সেকেন্ড ডিফেন্স ইনভেস্টিচার সেরেমনিতে গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডস বাক করেছে। এয়ার মার্শাল তরুণ চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল নীরজ বার্ষনে, লেফটেন্যান্ট জেনারেল বিকাশ রোহিলা, লেফটেন্যান্ট জেনারেল হরবিন্দর সিং বান্দরা আর লেফটেন্যান্ট জেনারেল মহেন্দ্র পাল সিংকে আটটি বিশিষ্ট সেবা মেডেল অ্যাওয়ার্ড করেছে। ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণন, ডিফেন্স মিনিষ্টার রাজনাথ সিং, লগতে দুসরা ইউনিয়ন মিনিষ্টার্স আর আর্ম ফোর্সেস লাগা সিনিয়র অফিসিয়ালস খান ভি এই অকেশনতে সামিল থাকিছে। প্রেস ইনফরমেশন ব্যুরো কইমাপারা আজি বার্তা অর্গানাইজ করেছে, যুক্ত 12 ইয়ার্স অফ গভর্নমেন্ট ফ্রম এম্পাওয়ারমেন্ট টু প্রসপেরিটি আর্বান লাইভলিহুড অ্যান্ড অন্টারপ্রেনারশিপ লাগা থিম ভিতরতে একটা মিডিয়া ইন্টারেকশন আছে। প্রোগ্রামটি বাদ করে কিনা স্টেট মিশন ডাইরেক্টর ডি এ ওয়াই এন ইউ এল এম, ডাইরেক্টর অফ আর্বান ডেভেলপমেন্ট পিটিভি লে কাটসুপারা, পি এম স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর নীতি পি এম স্বনীতি ওপর বাদ জানাইছে। তাই কৈছে কি স্কিম যুক্ত মার্চ 2030 তাক এক্সটেন্ড করে কিনা আছে এই পারা কলেটারেল ফ্রি লোনস, ইন্টারেস্ট সাবসিডিজ আর সোশ্যাল সিকিউরিটি ফাইদা খান দিয়ে কিনা স্ট্রিট ভেন্ডার্স খানকে মজবুত করে। শ্রী কচ্ছুপারা খবর জানাইছে কি নাগাল্যান্ডে ইটু লাগা 2030 টার্গেট 50% পৌঁছাই কিনা পি এম স্বনীতির ভিতরতে 10.75 কোটি রুপিস পারা বেশি কিমাত লাগা 6,511 লোনস মঞ্জুর করে কিনা আছে। এটির ভিতরতে 3,861 বেনিফিশিয়ারিজ খান পারা তাইখান লাগা লোনস খান পুরা কামিয়াবিকে লতাই দিছে। তাই পারা কমিউনিটিস খান মাজতে ইনকমপ্লিট পেপার ওয়ার্কস, ডিজিটাল ইলিটারেসি আর ইন্টারনেট কানেক্টিভিটি নিচিনা দিগদারি খান সামনা করবলে লাগি থাকি ওপর বাদ জানাইছে।
1: Solidarity is not just about giving a loan, it is about giving respect, independence to our local vendors. Achieving 50% of our target is a good start, and we are confident that we will be able to achieve much better in the next 4 years. Together, let us support our street vendors and help our state grow.
0: স্টেট মিশন ম্যানেজার ডি এ ওয়াই এন ইউ এল এম আবাউ সক্রে পারা কুষ্টি কি দিন দয়াল অন্ত্যোদয়া যোজনা নাগাল্যান্ড ন্যাশনাল আর্বান লাইভলিহুড মিশন তো সেলফ হেল্প গ্রুপ স্কিল ডেভেলপমেন্ট আর সেলফ এমপ্লয়মেন্ট বড়াই কিনা আর্বান পভার্টি কমতি করে দিব কারণে ইমপ্লিমেন্ট করে আছে। তাই কুষ্টি কি 11 ডিস্ট্রিক্টস পুরাতে 884 এসএসজিস খান কাম চলি আছে, যুক্ত পারা মাইকী খানকে সাস্টেনেবল জীবন বানাবলে মদত করে আছে।
2: The impact of NULM has been empowering the urban poor household to become self-reliant rather than dependent on assistance. The mission has enhanced skills and employability. It has improved the access to institutional credit, supported the establishment of small enterprises, strengthened women-led community institutions. It has increased household income and financial inclusion, improved livelihood
0: শ্রীমতী চক্রে পৰা আৰু খবৰ জনাইছে কি ডি এ ৱাই এন ইউ এল এম তো 2024 চালতে দিন দয়াল জন আজীৱিকা যোজনা শিহাৰীৰ পৰা সাকচিড কৰিছে আৰু দেশতে 25 পাইলট চিটিজ ভিতৰতে কইমাকে একটা চুনিছে। তাই কৈছে কি এইটো নতুন মিশন পৰা আৰ্বান ৱৰ্কফৰ্চ লগা বটলি হৈ থাকিয়া নিডস হিচাপে ভালনাৰেবল অকুপেশ্যনেল গ্রুপ খানকে ধ্যান দি আছে। এইটোৰ লগতে মাইকী খান লগা এম্পাৱাৰমেণ্ট, ছাষ্টেইনেবিলিটি, জীৱন আৰু ছ'চিয়েল প্ৰটেকশ্যন বঢ়াবলৈ মেহনত কৰি আছে। দেশপুৰাতে 45,000 পৰা বেছি ইনষ্টিটিউচনছ খান ভিতৰতে তেজস কলেজ চুমুকী ডিমা পৰা ইণ্ডিয়া টুডে এম ডি আৰ এ বেষ্ট কলেজেছ ৰেংকিং ছাৰ্ভে 2026 টপ বেচেলৰ অফ আৰ্টছ কলেজ ভিতৰতে অল ইণ্ডিয়া ৰেংক 198 পাই কিনা একটা ডাঙৰ কামিয়াবি আনিছে। এইটো খবৰ পোৱা পিছতে নাগালেণ্ড লগা হায়াৰ এডুকেশ্যন মিনিষ্টাৰ টিমচেন ইমনা আলং পৰা তেজস কলেজ কেইটা লগা কামিয়াবি ওপৰ খুচি চালাম জনাইছে। এডভাইজাৰ টু চিফ মিনিষ্টাৰ আবু মেহতা পাৰা ভি ইটোতো ইনষ্টিটিউচন একলা কাৰণে নহয় কিনা নাগালেণ্ড কাৰণে ভি একটা ডাঙৰ কামিয়াবি আছে কৈ কিনা কলেজ কে খুচি চালাম জনাইছে আৰু খুচি কি ষ্টেট তো কোৱালিটি শিক্ষা আৰু একাডেমিক এক্সেলেঞ্চ কাৰণে একটা মঞ্জিল এনেকা ওলাই আছে। শ্রী মেহতা পাৰা কলেজ লগা গ্লোবেলি ধ্যান দিয়া লিডারশিপ, মেহনত করিয়া ফেকাল্টি আর জোশ থাকে স্টুডেন্ট কমিউনিটি ওপর জানাইছে, যুক্ত পাৰা একটা কনভেনশনাল ক্লাসরুম পাৰা বাহারতে ইনোভেশন, ক্রিয়েটিভিটি আর এক্সেলেন্স বুড়া বলে একটা কালচার বানাই আছে। এটার রিকগনিশন পাৰা সাল সময় লাগা সাপনা, ধ্যান আর মেহনত কাম তো দি

0: খাই কই কিনা তাই পারা কলেজ কে নাগাল্যান্ড কে আরো বি ডাঙর উঁচাইতে লুই যাব কারণে কামিয়াবি সালাম জানাইছে। ইটু আকাশবাণী কোহিমাপাড়া আপনি কি খবর দিয়ে আছে? তাজা খবর কারণে আমি খান লাগা এক্স হ্যান্ডেলস AIR নিউজ এলার্ট আর AIR আন্ডারস্কোর কোহিমাতে ফলো করবি। আপনি খান এই খবর তো নিউজ অন এয়ার এপ আর ইউটিউব চ্যানেল AIR নিউজ কোহিমাতে বি শুনব পারিব। ওয়েলকাম ব্যাক, আপনি খান শ্যাম লাগা খবর শুনে আছে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন CBSE পারা আজ তিনটা ল্যাঙ্গুয়েজ পলিসির ওপর গাইডলাইন্স ওলাইছে। একটা স্টেটমেন্টে বোর্ড পারা কৈছে কি এতিয়া লাগা ক্লাস টেন্থ বেচটো ইটু নতুন ল্যাঙ্গুয়েজ পলিসিটো ফলো করব নালাগিব। তাই আরো কৈছে কি এতিয়া ক্লাস সেভেন্থ এইথ আর নাইনথে পড়িয়া বাচ্চা খান তাইখান ক্লাস টেন্থ পঞ্চাশ সময় ইটু থার্ড ল্যাঙ্গুয়েজটোয়ে বোর্ড এক্সামিনেশন নাদিব। CBSE পারা আরো কৈছে কি সেভেন এইট আর নাইন ক্লাসেস লাগা স্টুডেন্ট খান যোন দুইটা ফরেন ল্যাঙ্গুয়েজ চুনে কিনা আছে তাইখান ইটু একিত পড়ি কিনা যাব পারিব। ইটু লগতে আরো বি একটা নেটিভ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ লব লাগিব। ইউনিয়ন মিনিষ্টার ফর হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার জগত প্রকাশ নাদা পারা আজি দিন নিউ দিল্লিতে হেলথ সেক্টর কারণে কিছুমান ডিজিটাল ইনিশিয়েটিভস খান লঞ্চ করেছে। ইটু লঞ্চতে আরো কি আছে 2.0, আয়ুষ্মান সারাথি চেটবোর্ড, আয়ুষ্মান এপ, ই সুশ্রুত ক্লিনিক, ন্যাশনাল হেলথ ক্লেমস আর হেলথ কারণে ইন্ডিয়া লাগা ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার মজবুত করবলে হেলথ স্ট্যান্ডার্ডস ইটু খান আছে। জমা হওয়া মানুষকে বাদ করে কিনা শ্রী নাদা পারা ইটু ইনিশিয়েটিভ খান তো সরকার পারা কামিয়াবি পা লাগা একটা দরকারি মাইলস্টোন আছে কইছে যোনটো পারা একটা হেলথিয়ার ইন্ডিয়া আর ডিজিটালি তাকত দেশ একটা বানাবলে কারণে দেশ লাগা সাফারে একটা ডাঙর হিসা লব।
1: Applications launch is going to play a very important role. Under the visionary leadership of Prime Minister Shri Narendra Modi ji, many new initiatives have taken place in the past 12 years. The National Health Authority and PM Jai Pradhan Mantri Jan Arogya Yojana has expanded the health facility and made it accessible and affordable throughout the length and the breadth of the country. And now India is the world's largest digital public infrastructure healthcare.
0: কোহিমা ডিস্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি ফর PM বিশ্বকর্মা পারা আজি দিন ডিপুটি কমিশনার লাগা অফিসতে একটা মিটিং সময় ইটু স্কিম লাগা কামিয়াবি অপর রিভিউ করেছে। তাইখান পারা ক্রেডিট লিঙ্কেজ, স্কিল ট্রেনিং, টুল কিট ডিস্ট্রিবিউশন আর ট্রেডিশনাল আর্টিসেন্স কারণে মার্কেটিং খান লাগা প্রোগ্রেস অপর ধ্যান দিছে। একটা দরকারি মামলা বাদ করিয়া তো হইলে লোন অ্যাপ্লিকেশনস খানতে ডিস্ট্রিক্ট আর ব্যাঙ্ক ডাটা মাজতে ডিসক্রিপেন্সি থাকিয়া অপর জানিয়েছে। অফিসিয়ালস খান পারা ডিস্ট্রিক্ট লাগা সবচেয়ে পয়লা আর্টিসান ক্লাস্টার লাগা ফরমেশন অপর বাদ জানাইছে যোনটুকে ডেইলিতে ট্রেনিং প্রোগ্রামস খান কন্ডাক্ট করবলে মাতি কিনা আছে। ইটু মিটিং সময় ট্রেনিং প্রোগ্রামস খানতে আরো বি ধ্যান দিবলে আর ডিস্ট্রিক্টে PM বিশ্বকর্মা স্কিমটো মজবুতকে ইমপ্লিমেন্ট করব কারণে সব স্টেক হোল্ডার্স খান মাজতে কোঅর্ডিনেশন আরো বি টান করবলে মাতিছে। ইমখিউং ওমেন অর্গানাইজেশনস YWO পারা আজি দিন পেন্ডিং সেক্সুয়াল হ্যারাসমেন্ট কেস খান লাগা জলদি ইনভেস্টিগেশন আর ডিসপোজাল মাং করে কিনা সামাতর লাগা পাবলিক গ্রাউন্ডে একটা প্রটেস্ট রেলি অর্গানাইজ করেছে। তাই লাগা কি নোট এড্রেসতে YWO প্রেসিডেন্ট এস্টার পারা সার্ভাইভার খান কারণে ঠিক সময় জাস্টিস দিলা বলে আর গালতি করিয়া মানু খান খিলাফ কারা একশন লবলে মাংিছে। দুসরা সিভিল অর্গানাইজেশনস পারা রিপ্রেজেন্টেটিভস খান পি ইটু ইভেন্টে বাদ করেছে আর ইটু খোঁজ লগতে তাইখান লাগা সলিডারিটি থাকিয়া জানাইছে। বাঘ লওয়া মানু খান ইটু পিছিয়ে ডিপুটি কমিশনার সামাতর লাগা অফিসতে একটা পিসফুল প্রসেশন লইছে তাতে তাইখান পারা সেক্সুয়াল হ্যারাসমেন্ট কেসেস খান ওপর জলদি একশন আর জাস্টিস মাং করে কিনা একটা এপিল লেটার জমা করেছে। নাগাল্যান্ডে সেন্সাস 2027 কারণে অনলাইন সেলফ ইনুমিরেশন ফেসিলিটি তো জুলাই এক তারিখ পারা হাউস লিস্টিং অপারেশন লাগা কাম শুরু নোহা আগেতে কালি দিন বন্ধ করবলে আছে। সেলফ ইনুমিরেশন কারণে মানুষখান অফিসিয়াল পোর্টাল SE.census.gov.in যাই কিনা তাইখান লাগা হাউজিং কন্ডিশন, হাউজিং এমিউনিটিস আর এসেট খান লাগা জানকারী জমা করব পারিব। জুলাই এক তারিখ পর স্টেট পুরাতে সেন্সাস ইনুমিরেটার্স খান হাউস টু হাউস ভিজিট শুরু করবলে আছে। তাইখান পারা সেলফ ইনুমিরেশন তে দিয়া ডেটা তো ভেরিফাই করব আর ইটু প্রসেস খতম না করে হাউস হোল্ড খান লগতে জানকারী খান জমা করব। সরকার পারা মানু খানকে ইনুমিরেটার খান লগতে পুরা মদত দিবলে আর ইটু সেন্সাস এক্সারসাইজ তো কামিয়াবিকে করব কারণে ঠিক জানকারী খান দিবলে অনুরোধ করেছে। খবর শেষে আরো পর হেডলাইন জানাই আছে। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু পারা ডিফেন্স ইনভেস্টিগেশন সেরিমনিতে গ্যালেন্টারি অ্যাওয়ার্ডস বাক করেছে। প্রেস ইনফরমেশন ব্যুরো কোহিমাপাড়া আর্বান লাইভলিহুড স্কিম খানতে কামিয়া

জানাই কিনা বার্তা কন্ডাক্ট করেছে। তেজো কলেজকে ইন্ডিয়া লাগা টপ 200 বেচেলার্স অফ আর্টস কলেজ ভিতরতে র্যাঙ্ক করেছে। আর সিবিএসই পড়া এতিয়া লাগা ক্লাস 10 বেচতে 3 ল্যাঙ্গুয়েজ পলিসি পড়া এক্সাম করে দিছে। আজি সাম লাগা নাগামিজ খবর এটা শেষ করেছে, শুনে থাকিবি কালি পুজোর 7:25 মিনিটে নাগামিজ খবর আনি দিব।